0: নাইট ক্যাফে।
1: হ্যালো বলুন। হ্যালো দাদাজি।
2: হ্যালো।
1: আরে বাহ, ফোকাস কর রে, ভেরি গুড।
3: ক্যা সিন হ্যায় ভাই, কুড়ি পছন্দ।